0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, শ্রীরাম কলেজের শতবর্ষ উদযাপনে শিক্ষা, অর্থনীতি এবং আইনে বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি রাজ্যসভা সাংসদ দীনেশ শর্মা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। চলতি মাসের 12-13 তারিখ নতুন দিল্লিতে আইব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 1344, এখনও নিখোঁজ প্রায় 5,000 মানুষ। ডমিনিকান রিপাবলিকে জোহেরি মোলা ডমিনগুয়েস মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন। দলীপ ট্রফি ক্রিকেটের ফাইনালে চেন্নাইয়ে পূর্বাঞ্চল আজ দক্ষিণাঞ্চলের মুখোমুখি হয়েছে। আসি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরুণ ভারতীয়দের আগের প্রজন্মের চেয়েও বড় স্বপ্ন দেখতে আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম এমন আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা গড়ে তোলারও আহ্বান জানান। গত সন্ধ্যায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। শ্রী মোদি বলেন, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যে ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধি তার অর্থনৈতিক শক্তির প্রতিফলন।
1: দুনিয়া ভারত কো ফ্রাজাইল ফাইভ বতা রহি থি, আজ দুনিয়া ভারত কো ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি বননেতে হুয়ে দেখ রহি। অভি হফতে ভর মে হি ভারত কি ইকোনমি কো লেকার কই সারি পজিটিভ খবরে আই। 7.8% क्वार्टरली ग्रोथ ने देश का जोश बढ़ाया है। और इसी बीच जापानीज क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की रेटिंग अपग्रेड कर दी है। ये 7.8% की ग्रोथ भी ऐसे समय में आई है जब वेस्ट एशिया का युद्ध चल रहा है।
0: তিনি আরো বলেন, ভারত নীতিগত স্থবিরতা থেকে নীতি গতিশীলতার দিকে অনেক দূরে গিয়েছে। ভারতীয়রা বিশ্বের সামনে দেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলবে বলেও শ্রী মোদী প্রত্যয় ব্যক্ত করেন।
1: মুঝে বিশ্বাস হ্যাঁ হম 140 কোটি ভারতীয় মিলকর আপনে দেশ কো বিকশিত ভি বানায়েঙ্গে আত্মনির্ভর ভি বানায়েঙ্গে। আনে ওয়ালে সময় মে ভারত ম্যানুফ্যাকচারিং কা হাব হোগা। আনে ওয়ালে সময় মে রিসার্চ এন্ড ইনোভেশন কা হাব হিন্দুস্তান হোগা। ভারত এগ্রিকালচার এক্সপোর্ট কি সুপার পাওয়ার হোগা।
0: বিজেপি রাজ্যসভা সাংসদ ডক্টর দীনেশ শর্মা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। গতরাতে রাষ্ট্রপতি ভবন সূত্রে এ খবর জানানো হয়েছে।

0: বাষট্টি বছর বয়সী দীনেশ শর্মা উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করেছেন। বর্তমানে তিনি রাজ্যসভার উপাধ্যক্ষ। অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশী স্থলাভিষিক্ত হবেন ডক্টর দীনেশ শর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে গতরাতে গোয়া পৌঁছেছেন। এই সফরে তিনি ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর তিনি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন এবং বিজেপির নবনির্মিত রাজ্য কার্যালয় অটল ভবনের উদ্বোধন করবেন। এছাড়াও দিনের কোনো এক সময় তিনি দলের রাজ্য কোর কমিটির সঙ্গেও বৈঠক করবেন। চলতি মাসের 12 ও 13 তারিখ নতুন দিল্লিতে নির্ধারিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে আইব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 500 বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অর্থমন্ত্রী এবং ব্যবসায়িক নেতৃত্ব এতে অংশ নেবেন। 21টি ব্রিকস সদস্য এবং সহযোগী দেশের পরিকাঠামো, জ্বালানি এবং ডিজিটাল সক্ষমতা ভিত্তিক প্রকল্পগুলির সঙ্গে সরকারি পুঁজিকে সংযুক্ত করার লক্ষ্যে এই 2 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আইব্রিক সম্মেলনে অংশগ্রহণকারীরা সার্বভৌম সম্পদ তহবিল, পেনশন তহবিল এবং পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলির মোট 1 ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদ পরিচালনা করে থাকে। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেল 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। দেশের 8টি প্রধান হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে গতকাল এই নিয়োগে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বার্তায় এই নতুন নিয়োগের কথা নিশ্চিত করেছেন। তালিকা অনুযায়ী দিল্লি হাইকোর্টের বিচারপতি ভল্লুরি কামেশ্বর রাওকে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে। বম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের। ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার আগরওয়ালকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1344-এ। এখনও নিখোঁজ প্রায় 5,000 মানুষ, এর মধ্যে অন্তত 590 জন বিদেশি নাগরিক। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে উদ্ধার কাজ জারি রেখে এ পর্যন্ত 13,100-এরও বেশি মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। নুয়াকোট জেলায় 10 দিন ধরে কাদা ও ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা 60 বছরের এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এদিকে নিহতদের পরিচয় শনাক্ত করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়ছে প্রশাসন। অনেক ক্ষেত্রেই নিতে হচ্ছে ডিএনএ পরীক্ষার সাহায্য। শনাক্তকরণের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ বর্তমানে 222 জন মহিলা, 355 জন পুরুষ এবং 453 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহাবশেষ সংরক্ষণ করেছে। পশ্চিমবঙ্গের শিক্ষার মানোন্নয়নে আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে প্রতিটি জেলায় 2টি করে সিএম শ্রী শিক্ষা প্রতিষ্ঠান করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে গতকাল এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্কুল পড়ুয়াদের মোবাইল আসক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
1: ভয়ঙ্কর কুপ্রভাব স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোন। খুব কঠিন সিদ্ধান্ত, ভোট কমে যাবে আমার। গুজরাটে দেখুন, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত মোবাইল ফোন হাত দিতে দেয় না ছাত্রছাত্রীদের। ভয়ঙ্কর ক্ষতি করছে। রাত্রি 1:30-2টোর আগে কোনো ঘুমাতে যায় না, সারাক্ষণ দেখছে। আপনি বাবা মা শুয়ে পড়েছে, আড়াল হতেই আরম্ভ করে দিচ্ছে। আপনার এই সমস্ত সংস্কার যদি না করেন, তাহলে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক দিবসের কোনো মানেই থাকবে না। কিছু জিনিস আছে যার মধ্যে রাজনীতি বা সরকার ঢোকা উচিত নয়।
0: ঝাড়খণ্ডের নগরোন্নয়ন মন্ত্রী সুদীপ্য কুমার সোনু গিরিডির একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। প্রবল হৃদরোগে আক্রান্ত হয় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত রাত 2টোর সময় শ্বাসকষ্ট এবং অন্যান্য শারীরিক অসুবিধা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ভোর 4টে নাগাদ তাঁর জীবনাবসান হয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, এই মৃত্যু সমগ্র ঝাড়খণ্ডের উন্নয়নের ক্ষেত্রে মস্ত ক্ষতি। রাশিয়া ইউক্রেন সংঘর্ষ অবসানের লক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতরাতে ক্রেমলিনে মার্কিন দূত স্টিভ উইটকপ এবং জ্যারিড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। প্রায় 3 ঘন্টা ধরে এই বৈঠক চলে বলে জানা গেছে। আকাশপথে দুপক্ষের হামলা বেড়ে চলায় মার্কিন দূতের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2 মার্কিন দূত আজ ইউক্রেনের রাজধানী কিয়েভের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য ফের বৈঠকে

0: বসবেন। গ্রিসের আথেন্সে একটি এয়ার শো চলাকালীন সেদেশের বিমানবাহিনীর একটি X-4 ফ্যান্টম যুদ্ধ বিমান ভেঙে পড়লে দুই পাইলটের মৃত্যু হয়েছে। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। জানা গেছে, অ্যাথেন্সের উত্তরে তানাগ্রা বিমান ঘাঁটিতে একটি এয়ার শো এর আয়োজন করা হয়েছিল। মাটি থেকে মাত্র কয়েক মিটার উঁচুতে ডান দিকে বাঁক নেওয়ার মুহূর্তে যুদ্ধ বিমানটি মাটিতে আছড়ে পড়ে। ডমিনিকান রিপাবলিকের জোহেরি মোলা ডমিঙ্গুয়েজ 73তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছেন। ভিয়েতনামে আয়োজিত এই সৌন্দর্য প্রতিযোগিতায় তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী থাইল্যান্ডের সুচাতা চুয়াংশ্রী। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনস। মালয়েশিয়ার তানুশিয়া চেট্টি তৃতীয় হয়েছেন। দলীপ ট্রফির ফাইনালে আজ পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30। পূর্বাঞ্চলের পেসার মোহাম্মদ শামির এটি 100তম প্রথম শ্রেণীর ম্যাচ। ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি তৃতীয়বার চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। বিশ্বের 5 নম্বর এই জুটি সেমিফাইনালে মালয়েশিয়ার নূর মোহাম্মদ আজরিন আয়ুব এবং তান উই কিয়ং জুটিকে হারিয়ে দেন। এশিয়ান গেমসের সোনাজয়ী এই জুটি আজ ফাইনালে চীনের হিজি টিং এবং রেন শিয়াং ইউয়ের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শ্রীরাম কলেজের শতবর্ষ উদযাপনে শিক্ষা, অর্থনীতি এবং আইনে বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির রাজ্যসভার সাংসদ দীনেশ শর্মা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। চলতি মাসের 12-13 তারিখ নতুন দিল্লিতে আইব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1344-এ। ডমিনিকান রিপাবলিকে জোহেরি মোলা ডমিঙ্গুয়েজ মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন। খবর এখনকার মতো, এ পর্যন্তই।
1: নমস্কার, ইয়ো আকাশবাণী খরসাঙ্গ, আপ প্রাদেশিক সমাচার সবিতা ছেত্রবাট শুনহোস। शिक्षक दिवस को अवसर में पश्चिम बंगाल का मुख्यमंत्री शुभेन्दु अधिकारी ले राज्य का सरकारी स्कूल को लागी केही महत्वपूर्ण घोषणा गर्नु भएको छ। हिज शनिवार न्यू टाउन को कन्वेन्शन हल में आयोजित विद्यासागर शिक्षा सम्मान समारोह में मुख्यमंत्री ले केन्द्र को पीएम श्री योजना जस्तै राज्य में पनि सीएम श्री योजना शुरू गर्ने घोषणा गर्नु भएको छ। यसको साथै उत्तर बंगाल र राज्य को पश्चिमी भाग में खेल उत्कृष्टता केन्द्र स्थापना गर्ने घोषणा गर्नु भएको छ। मुख्यमन्त्रीले भन्नुभयो, पछिल्लो केही वर्ष विद्यार्थीको पढ़ाई प्रभावित भएको छ, त्यसलाई फेरि उत्कृष्टताको स्तरसम्म पुर्याउनमा शिक्षकहरूको महत्वपूर्ण भूमिका रहनेछ। सरकारले यस दिशामा विशेष रूपमा काम गर्नेछ। सीएम श्री योजना अन्तर्गत प्रत्येक जिल्लाबाट 2 स्कूलहरूलाई चयन गरेर ती स्कूलहरूमा आधुनिक शिक्षण पद्धति लागू गर्नको साथै स्मार्ट कक्षा अनि डिजिटल प्रयोगशालाहरू विकसित गरिनेछ। यी विद्यालयहरूमा अत्यन्त गुणस्तरीय शिक्षकहरू नियुक्ति गर्नेमाथि विशेष ध्यान दिइनेछ। मुख्यमन्त्रीले राज्यमा खेल प्रतिभालाई प्रोत्साहन गर्नको लागि उत्तर बंगाल र पश्चिमाञ्चलमा 2 खेल उत्कृष्टता केन्द्र बनाउने घोषणा गर्नुभयो। यी केन्द्रहरूमा स्कूल सेवा आयोगको माध्यमबाट प्रशिक्षक, खेल शिक्षक तथा शारीरिक प्रशिक्षकहरूलाई नियुक्ति गरिनेछ। मिरिक कलेजको 26 स्थापना दिवस र शिक्षक दिवसको अवसरमा दार्जीलिङका सांसद राजु विष्टले कलेजको पूर्वाधार विकासका लागि कुल 15 लाख रूपियाँ दिने घोषणा गर्नुभएको छ। यसमध्ये 10 लाख रूपियाँ सांसद स्थानीय क्षेत्र विकास कोषबाट र 5 लाख रूपियाँ विधायक स्थानीय क्षेत्र विकास कोषबाट दिनेछ। सांसद राजु विष्टले शिक्षा र विकासको क्षेत्रमा नयाँ संस्थाहरूको स्थापनाले युवाहरूका लागि रोजगार र नयाँ अवसरहरू खोल्ने बताउनु भएको छ। उहाँले भन्नुभयो कि खरसाङमा भारतीय वन व्यवस्थापन संस्थान अहिले सञ्चालनमा छ, जबकि कालेबुङमा एकलव्य मोडल आवासीय विद्यालय पनि सञ्चालनमा छ। यसबाहेक कालेबुङ जिल्लाका लागि मेडिकल कलेजको घोषणा गरिएको छ र उत्तर बंगालमा एम्स स्थापना गर्ने दिशामा पनि कार्य गरिनेछ। श्री विष्टले मिरिक र वरिपरिका क्षेत्रका युवाहरूका लागि उच्च शिक्षा र रोजगारीका अवसरहरू बढाउने उद्देश्यका साथ धेरै संस्थाहरू स्थापना गर्न प्रयास गरिरहेको बताउनुभयो। भारतीय गोर्खा प्रजातान्त्रिक मोर्चाले खरसाङमा आयोजना हुने आफ्नो 6 स्थापना कार्यक्रमलाई लिएर खरसाङस्थित पार्टी कार्यालयमा सभा सम्पन्न गरेको छ। उक्त सभा खरसाङ महकुमा समितिको सभापति प्रणाम रसाईलीको अध्यक्षतामा सम्पन्न

0: গলফে স্বর্ণপদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। উৎপাদন, অর্থনীতি, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। গত সন্ধ্যায় দিল্লিতে শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবর্ষ উদযাপনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 9% বৃদ্ধি পেয়েছে, দু চাকার যানবাহন বিক্রি 20% এবং তিন চাকার যানবাহন বিক্রি প্রায় 30% বেড়েছে। নির্মাণ, আবাসন এবং বাণিজ্যিক কার্যকলাপ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। স্মার্টফোন রপ্তানির পরিমাণ 2.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ পৌঁছেছে প্রায় 2 লক্ষ কোটি টাকায়। ভারতীয়রা বিশ্বের সামনে দেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
1: ভারত কি গ্লোবাল কনসাল্টিং ফার্ম কেউ নহীঁ হো সকতি, হামারি অ্যাকাউন্টিং ফার্ম, হামারি লিগাল ফার্ম, হামারি ফাইন্যান্সিয়াল ফার্ম, ইয়ে সব ग्लोबल लीडर्स क्यों नहीं बन सकती। हम गर्व से कहते हैं कि आज भारतीय दुनिया की टॉप कंपनीज को लीड कर रहे हैं। अगर भारतीय दुनिया की टॉप कंपनियों को लीड कर रहे हैं तो भारतीयों की बनाई कंपनियां दुनिया को क्यों लीड न करें।
0: এ মাসের 12 ও 13 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ বৈঠকের পাশাপাশি উদ্বোধনী আই ব্রিক্স সম্মেলনের 500-এর বেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারী, বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও শিল্প ব্যবসার অগ্রণী ব্যক্তিরা যোগ দেবেন। ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির ব্যাংকিং পরিকাঠামো, ডিজিটাল সক্ষমতা প্রকল্প, জ্বালানি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। আই ব্রিক্স বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলির বিভিন্ন তহবিলের মোট মূল্য $1 ট্রিলিয়ন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে 18 ব্রিক্স শীর্ষ সম্মেলন বসবে 12 ও 13 সেপ্টেম্বর। ভারতের সভাপতিত্বে এই শীর্ষ বৈঠকের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়িত্ব গড়ে তোলা। কেন্দ্রের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সরকারি গবেষণা প্রতিষ্ঠান, শিল্প এবং স্টার্টআপগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, উদ্ভাবনকে ত্বরান্বিত করতে এবং বৈজ্ঞানিক গবেষণা যাতে বাজারে পৌঁছয় ও নাগরিকরা উপকৃত হন তা নিশ্চিত করার জন্য সহযোগিতা প্রয়োজন। কলকাতায় আজ 2-দিনব্যাপী রাইজ কনক্লেভের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর সিং বলেন, সরকার মহাকাশ এবং পারমাণবিক শক্তিসহ বেশ কয়েকটি কৌশলগত বৈজ্ঞানিক ক্ষেত্রকে বেসরকারি সংস্থার বৃহত্তর অংশগ্রহণের জন্য উন্মুক্ত করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার ডাকে সাড়া দিয়ে দেশে স্টার্ট আপ পরিমণ্ডলের ব্যাপক বিকাশ হয়েছে। 350টি স্টার্ট আপ সংস্থা থেকে আজ দেশে প্রায় 2,40,000 স্টার্ট আপ তৈরি হয়েছে, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম। সিএসআইআর রাইজ কনক্লেভের উদ্বোধন করে জিতেন্দ্র সিং এই দাবি করেন,
2: this idea was mooted about 3 years back. We thought we could have such startup conclaves considering the kind of startup movement that has happened in India, particularly after Prime Minister Shri Narendra Modi ji announced it from the ramparts of Red Fort. I think that was 15th of August 2015, when he said Startup India, Stand Up India. We were just about 350 startups in this country. Today we stand at about 2,40,000 and we rank number 3 globally.
0: শ্রী সিং বলেন, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প ও উদ্যোগপতিদের উৎসাহ দিতে সরকার 1 লক্ষ কোটি তহবিল তৈরি করেছে। বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে সরকার পারমাণবিক ক্ষেত্র সহ আরও বিষয় শিল্প ও উদ্যোগপতিদের জন্য খুলে দেওয়া হবে। হরমুজ প্রণালী নিয়ে মার্কিন ইরান উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উভয় পক্ষই এই প্রণালীতে জলযানের উপর আক্রমণ চালিয়েছে। মার্কিন পক্ষের দাবি, তারা 3টি ইরানি তেলের ট্যাঙ্কার ঘায়েল করেছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা হরমুজের সংরক্ষিত এলাকায় দূর নিয়ন্ত্রক চালিত একটি মার্কিন জাহাজের ওপর হামলা চালিয়েছে। কূটনৈতিক দৌত্য সফল না হওয়ায় সাম্প্রতিক হামলা পাল্টা হামলায় তেলের দাম আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আজ কিভে পৌঁছেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার জন্য কিভ প্রস্তুত রয়েছে। সংঘাত অবসানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ঠিক পরেই তাদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ওই বৈঠকের পর পুতিন কিয়েভে হামলা 3 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। এদিকে জেলেনস্কি জানিয়েছেন যে সোমবার পর্যন্ত মস্কোতে হামলা বন্ধ রাখতে ইউক্রেনও প্রস্তুত। সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিশ্ব মানচিত্র সংক্রান্ত রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবের বিষয়ে বিদেশ

0: মন্ত্রক প্রতিক্রিয়া জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত সমান ক্ষেত্রফল বিশিষ্ট মানচিত্রের উপস্থাপনা সংক্রান্ত রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন যে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল সহ ভারতের সার্বভৌম ভূখণ্ড অবশ্যই ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী চিত্রিত করতে হবে। এ বিষয়ে কোনো ভুল বা বিভ্রান্তিকর চিত্র গ্রহণযোগ্য নয় বলে তিনি স্পষ্ট জানান। তিনি বলেন, ভারতের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট, সুসংগত এবং আপোষহীন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে ভারতকে মাদকমুক্ত করার লক্ষ্যে আজ একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে একটি সমন্বিত জাতীয় অভিযানের আহ্বান জানিয়েছেন তিনি। গোয়া সফরকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি আজ একথা জানান। তিনি বলেন, 2019 সাল থেকে সরকার মাদক বিরোধী আইন প্রয়োগ, গোয়েন্দা তথ্য আদান প্রদান, আর্থিক তদন্ত এবং পুনর্বাসন ব্যবস্থাকে আরও জোরদার করেছে। 2014 থেকে 2024 সালের মধ্যে প্রায় 1,89,000 কোটি টাকা মূল্যের 1,19,00,000 কিলোগ্রামেরও বেশি মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং 48,66,000 কিলোগ্রামের বেশি মাদক ধ্বংস করা হয়েছে। শ্রী শাহ জানান, এই কর্মপরিকল্পনাটি 4টি স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি।
1: 2029 तक भारत को नशा मुक्त बनाने के एक रोड मैप बनाया है। 26 से 29 को हमने मिशन मोड अवधि के रूप में चिन्हित किया है, समय सीमाएं तय की है। 4 स्तंभों पर हमारा रोड मैप विजन डॉक्यूमेंट है। एक इंटेलिजेंस और ऑपरेशन आधारित एनफोर्समेंट, दूसरा प्रीकर्सर और सिंथेटिक ड्रग पर नियंत्रण, तीसरा डिमांड और हार्म रिडक्शन और चौथा क्षमता निर्माण और समन्वय।
0: নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় আজ বিকেলে পড়ুয়াদের পিজি থাকার একটি বহুতল আবাসন ভবন ধসে পড়েছে। নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসের তথ্য অনুযায়ী চিকিৎসার জন্য 4 জনকে ট্রমা সেন্টারে আনা হয়েছিল। তাদের মধ্যে 1 জনকে মৃত অবস্থায় আনা হয়, 2 জনের অবস্থা আশঙ্কাজনক এবং 1 জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে যে এ পর্যন্ত 6 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় তদন্তে জানা গেছে যে ভবনটি 40 থেকে 50 বছরের পুরনো ছিল এবং দুর্ঘটনার সময় এর বেসমেন্টে মেরামতির কাজ চলছিল। ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য দিল্লির দমকল বাহিনী 18টি দমকলের ইঞ্জিন মোতায়েন করেছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু, দিল্লি পুলিশ, দিল্লি দমকল বাহিনী এবং দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে দ্রুত উদ্ধার কাজ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংলগ্ন আরেকটি ভবনও খালি করা হয়েছে এবং আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লির সত্যনিকেতনে ভবন ভেঙে পড়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী শাহ বলেছেন যে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির পুলিশ কমিশনার এবং এনডিআরএফ এর মহাপরিচালকদের সঙ্গে কথা বলেছেন ও পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নির্ধারিত সময়ের একদিন আগেই গোয়া থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ শেনজেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হে জিটিং এবং রেনশিয়াং ইউকে 21-11, 13-21, 17-21 ব্যবধানে পরাজিত করে এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক নিশ্চিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিমত ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গবেষণা প্রতিষ্ঠান ও স্টার্ট আপগুলির মধ্যে আরও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
2: पुनः स्वागत छ श्रोताहरूलाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा। अब प्रस्तुत छ भुटानी कार्यक्रममा केही भुटानी गीतहरू।